0: अस्सलाम वालेकुम।
1: अस्सलाम वालेकुम
0: नदी के मेगर्ट्स दिव्य एफएम अमिगाडी का ट्यून कोल लांते वे मैं हूं ते नवारा उपावर वगत कोल कंगे तो अमिगाडी का कुरिया गेंदा राजना शो या की का बात कोल यार गन शाहुदा
1: देंगन आशिता
0: राजना मिशो मियदे सर में कुरिया गेंदा नो गड़ तेरी सिंह मह में कुरिया गेंदा फुरत में स्तो गे तार फबला लाना मेदे की मी अशिन ऑगस्ट देहा 26 फंसरी सफर 741 अशे हफ्ता गे होने हिर दोस कुरिया मेदने
1: ফেশিগে মিদিয়া আ দোহাকি বেস হুরিহা গতকুম বেস অরমে গেহুন তেরিনা বরং উফাভেরি বর কামিয়াব দোহাকা বেগেন দানিকম অরমে উম্মীদ কুরনি মেদুগে রাজেন্দুনা মে শোয়েস কুরিয়া দানি আদাগ মতিন অরমে গেহুন তেরিনা গুলা ওয়াহক দক্কা লাই বেফুন কম দা লওতক গেনিস তেম হামে আই কিগা অরমে গে রাজেন্দুনা মে শোয়ে কি হেন্দুনুগে এমএ ফুরতম প্রোগ্রাম লাইভ কো অরমে কুরিয়া গেন দা হেবি মমিয়াদুগে মি শোগেস তি বেফুন না বেনুন তেরি দুয়াহুগে মি একি গড়িত কাম বেনুন তেরি মাউলুমাত তা হিসা কল্লেবে তমে মাসিকে কুরমুন দান দেন শোগে বাভেরিমা মেসেজ কুরানি পিএসএম এআই ডি এফএম নদি হেকে মি পেজ মেসেজ কল্লি মমি মিকলং বাই ফরাতক গুলালা এ ফরাতক ফুরসত দেমুন দান
0: মিয়াদুগে শোগে সমত ফাত একি বাতে হিমনা লাগেন কুরিয়া গেন্দা এর দুয়াহং হাস সেগমেন্ট তে সিমনা লাগেন কুরিয়া মি গেন্দনি ফিশমেন্ট কভার রিত লাভেন ইবাদি ফবাদ কোলানে মেদ কুরিয়া হুরি বাতকা এহুন তেরিন নায়কো

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডা গিং একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ বাহাকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম মাগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সওয়ালে নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এবস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: আদি দিদি ফুরান হুরি তাকে চাই, ফুরান নেথি মারুফাওয়া তাকে চায় বেশ হাম হামা বেগেন নুমে বেমে হামা কাশবরুম আল্লাহ একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহক ইব্বাবা দেবতে আদি খাব্বালু থাউগাওয়া মিহুন্ন ইব্বাবা বেখালও খামগা খালে গফান নুয়ামে
1: ইন আনতা ইল্লা নাযীর
0: ইনজার খুরব্বা বেখালও খামগা মেনুই খালে গফান নুয়ামে

হামাকাশওয়ারং আল্লাহ উডুম ফেম বেসেবিকান তিবা নুদন্নম হইয়ে ফাহে কুলত তফাত ওয়েগিম ওয়া মেওয়াত এ ফেনুগে সববন তিমন রসকলাঙ্গে নেরুভীমে আদি ফারুবদ তৌগে তেরেগা হুদু কুলয়াই রাক কুলয়াই কালুকং গদ কা।

ফতুগে তেরেং কালেগ ফানা তিমান রসকলাং ওয়াহি কুরবি তাকেচকি এগে কুরি গাওয়া ফুত তেদুকুরা হক তেদুবসুলে হামাকাশওয়ারুম আল্লাহি একলাং আলুতকুং গে খবরত মোল দেনওয়ডগিমবা মোল বল্লবা বডগিমবা রসকলাং গে কং কাশওয়ারে।

এই আদনে কিউন স্বর্গে থাকে এউরেং এ স্বর্গে থাকা বন্যানেতে এতাঙ্গা রানুন্নাই রাম মুথুম বা উলা থাকুম এউরেঙ্গা গহনা এলুবেনেতে আদি এথাঙ্গা এউরেঙ্গে ফেরাম বা হসি ফাঁসইন্নে।

আদি এওরেম বুনা আনেতে হামদ হুরি আল্লাহ হাসে একলাঙ্গি তিমাম্মেঙ্গে কিবাই হিতামতং ফিল্লেবি রসকলাঙ্গি হামাকাশবরং তিমাম্মেঙ্গে বেরি রসকলাঙ্গি গিন গিনয়ং ফাফা ফুসবা গিন গিনয়ং শুক্র কবুল কুরব্বা রসকলাঙ্গে কং কাশবরে।

0: دي هي اف ام نوديها كم ميجا هرتز.
1: ইশা সুয়ানে কুরন্তা
2: কব্বলা
1: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
1: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
1: ওয়ারার রাঙ্গালু ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বলা কি কুরন কুরা সুয়ালত তমি
1: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
2: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্ননি
1: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগটি তিরিহুগা
0: শাবিয়া

মুহি মোরোলতা কুলনি ইমরান আশরফ হিনা আফ্রিদি আদি জাভিয়ার নুমান ইউজাজ মি সিন্ধুগে তারিখে কাদরবেরি লিডারে গে দিরুলমগে মচ্চা বিনাকো উফদা ফাওয়া তারিখে লোবিগে ওয়াহকে ম্যাগন গোতেকা দাকুয়াদেনি সিয়াসি বারা বেরিকমগে তেরেগা হিঙ্গা ওয়াদ বেরিকমগে তেরেং উফদে লোয়েবে এগতুং বারুগদ আদি রুলিগদ জমিদারকো এহ

0: mulle mi kochetta kikki kura mihin age nuniya den adi ehengama visenge enge shahwan adi kamen mi haame nu kore ven ehme me ekanta ba e farate
1: ba varang mudago swale tikoi halaboli kame lolume mihar ve samay sas kore ve ebti swal kore goto me sas to jaisane ki student of life hayatu ke classroom ga dari bare washage ma muli duniyen huriha etche das kore ve to me balani komme hindu kole ki ve komme setche daswa moment ka teachable moment ka hede to balani
0: ehme ma student of life
1: yes
0: okay ema student of life ke me shahu menna hama games me dimavi manzila ki best radio presenter me shauwer ka me ufedonu hisab fashionu goeng ale ki aldi bala me presenter ge gotu me haten teacher etti kudinna keva de hama var baaru ena me teaching na tafatu ane present var poda eme mahinga va furta mar ahanu fashani presenting da ira no
1: then presenting the show girl come for the mcodeira service tv am gavaadon bala divera se gadu sahan fm ves vara gavaadon adohan mcodeira service then fm rebrand ko gen deha savana har divehi fm ge gotu ko launch ko ilem for tam college ke station ehme ekamun ve sabit wani karne ge station ne ki mara gam me he kan divera se ge radio station taka den tv taka vara ga gulumen abade sove then tv am kodeira fenane maisarame post kuratan den adi hedunu hedunavas emme furtama dekki duahu ea kori du dehas vasvana hare handamani ini me bala emme furtama show beli
0: ama like tv ma ga to
1: erosure
0: den mi haru bara kuder gaha ka me dakkan ero ma ga mes mi tv bala handana tv furtama show ta ka emme furtama beli show ta ka mi huria handane jaishan ke huri ru mulin hen dimala ko me fashioni teacher ke kotu me ki ba e daira khiyar ko fa mi daira yan ero fiyawalen alan gasto no kori
1: teaching ingan aslo ade mona gote ke jesh me nge family ye ki aila ki fuder ka tauli mi aila ke bune vidare aliya school aila jesh ne ke em rajye ka male ke me furta me nge private school nge jesh ne ke kaf aliya amdal mar ho aliya amdal de hisab un fishing school ta ka var bada guli funani school ke ole bodu vi aliya school ga ole bodu vi e ke ke e bae school ke
0: oh
1: e mo kombe do ke selani school song no the school love ki ada zamana ki aliya duveli kuria amangali mage ga ulumi safon emi maten aliya ge moto ve sarapota bimwane ki phone ni hituga ei emme fur tama ilme den avale ei teaching agule hisaba ki emme fur tama ilmu hasil kurash e apa amal kurash ei das kuri etse mihuna das ko di timave sodo yang amal kur masekke kurash ei
0: hisabun den mi teaching daira menu ko de den teaching daira ge wahaka dakala teacher teacher ke gotu company school age no maseke kuri ke hama college yama university gati maseke kuramundani mi etanu ga odam de misala kan adi university ge teacher unna school to gamele primary mi hama sida school da teacher unna varata faatu an mi ehna me sama keva dinuma ki fase kamenu var bor kamen ulemu mi daira ya mi hama ek best radio presenter yulan kuri ma furtam season gossi devan season gossi timman season gossi hatarwan season gossi fastwan season gossi hawan season gossi hawan season ga baveri mevi first season dia phone kiwe ba baveri vi huri ha dos vanden hama madukol dan balhatta huri pa
1: ei raatse beru ges uluni tawlim hasil kura raatse beru gusti ya beru gole mese kam kiyawa dinum ga komisar kan uluni kolga sama kudi kudi group sa da ga kiyawa den abades kiyawa dinum ga uleni kudin en etse bone dinum ga den kiyawa mom mes kiyawa de vidane ta den nitation uluni ga te sarukar dos dos kole ban den ama ministry of defense kama se ke koin communications canteen ma trafficking hatar har vande si fang mi ho ga tere ga si fang uniform nala una me kan mi ka wan kan ne bandar ko shi ke bk ga then mi helicopter we se dubba me pani station no dubba ni ka ara innan e ga then warang tafa te ke ki tajri ba ta ko fo den fahu ham serious lecturer e gota be no mi mnu wa goli ken kuri da then mi ko te ki e har kurwa ka ge un ge mubara dihe raje ga dong yulan ko ni ki har e em furta ma wa de mur to ra ta ki then ek baveri megen jaishan amil le diwana wahake wahaka ga namaki guluwa kor then wahaka university station key station then top 5 top 6 kanne diya then goskeng then mikolun නාෆිසාම මර ශවගරිකම් පාඩු කරන පිසි මුනි බීආර්පීයන් අන්නම් වෙනුන් හෙලියෝ අර නංගල ෂෝ එක වෙයි ඒරහම ඔනෙස්ට්ලි බොනෙන්නා නීගෙ බීආර්පී උන්න කමෙන් ඕ අගීකට ආර්ජේ හන්ටින් වෙක්කන් ඒගොල්ලෙන් කීකොලි ඒති රීබ්‍රෑන්ඩ් කොෆකම මම්මි ආර්ජේ හන්ට් කම ඒකද නාෆිසාවෙස් තකුරාරු කොහම වර මසෙක්ක කොරි ඔඩිෂන් කෑරි වමුන් ඇවර කන්සෙෂන් ඇස්බලාෂේ දැන් එහෙන් උට්ටා වීගොත් කී මේජෂන් තේ වෙඩින්නක නේ වෙඩින්නක දානි දැන් අපේ රීති හදන්න තානේ මාම මෙබනායි ජිබ්‍රීල් හදමුක දානි දැන් ගොස්ස හුට්ටා වේගොතේ කි ෆ්‍රෙන්ඩ් කෝ ඇසමුනස් කි ඒ වරම් මොලේ කොරවහ කලියද්දෝ දැන් මී අරකස් මොබාරතික බෑරවා නෝන් හේ වී නෝන් හේ මිෆාර හොදම් වානේ টপ 3 මම පුරින් টপ 6 න් අරාපු නෝන් මිෆාර টপ 3 එක තාම වානේ දැන් ජෂන් මොනි කොම් මොබාරත හෙඹුනේ මොනි best radio presenter mubarato e mihara hamana faharo e bahamani den den den ah anek ka ek nafita dakka mubarat ke waake me friend wes me dakka ni den ewa putu ane gading nuwa gadi pawani me dihejja haru den kan audition close kore don tiara paak ka mihiri atu go ti pirini tashi den eena poni poni ma ka pirini tashi bahatta faha ma diye huri si dala duwa fo go se wangi I was the last contestant wanna sathe ka first or first wanna baavare go tu gamani nuwa singe ma e nuwa ফর্ম এ দিফ মনি ফিল কল বালা শো মি গদেন মগুতো আইডি কার্ড নাগা দিহে ওয়াদেফ দেন ইত্তিফাকুম ওয়াক দাক্কা নেগোর টপিক কি মুতারিসুনা কামে তুম গে মুহিম এ হিসাব ও ইংগে জমুডি কায়নাত ওয়েস মেতি আতু গুলালা ফকা
0: নিকাল কুরা হো
1: কুরা এহিন দেন দামুন দামুন দামুন গসসে ইরাত কবি নিম্মালি
0: টপ তিনকা হিসাব দাতুরু কুরে বুনে মজাইশন এফ ফহু হাম গ্যামস নি শাহু হান্দা মে এরু শাহু বুনিং জাইশন ক্যারিগা মি আদি নিমু মে নোনে নি ফেশু মে আদি জাইশন না বার বাওর ফুরসত তলি বেনে আম মি এজ আ ফেলো প্রেজেন্টার এ গে হাইসি ইয়াতু হাম বুনে লম্বে নোনে বার বার প্রাউড ওয়ে মি জাইশন গে তে হোদা কামিয়াবি তকা কুরিয়ার উন তকা তি দা স্পিড ফেনি ফাম বার উফাওয়ে কুরিয়ম ইত্তা গে সাদি ওতি আই জাইশন গে কুরিয়ম গে হেমে মা hinga mihar den present inga ma kar mena bara dakka le vich lava do aurin ta
1: bara poda
0: fm me boni me den inge sha
1: lava ya film performing arts ami ha ma jayshan ge le ga daur va unsur ta ke
0: em me mihar jayshan ka undu gun nu an ta me asha ho misal ka mi veni fannane ge lava he jaha mihar bona sha boni fya kom fannane ge nam bona da
1: priyanka chopra
0: priyanka chopra ge lava he jaha den
1: masalen
0: in my city priyanka chopra

এওরেঙ্গে এম্মে গাদা হুয়াই আল্লাহ গান্দি এওরেং হুয়াকো বুনুয়ে হামাকাশওয়ার এওরেঙ্গে গাত বীরুয়েরকম খাবর দেব্বা বেকলক ওয়াডাগেম ফিনামা এহেং কম্মে উম্মতাকা বুরেন তেদুমাগু লিবুম বড়ু বায়কু খামগা এওরেম ওয়ানেকাং কাশওয়ারে ফাহে বীরুয়েরকমগে খাবর দেব্বা বেকলক এওরেঙ্গে গাত ওয়াডাগেন্নেভি হিন্দু এইন নফরতওয়ে দুরহেলিবুম মেনুয়ী এওরেন্নাকা ইতুরেন্নুয়ে।